0: দেখে আজকে বরুণ দপন মনে ফেরবাম কগো আপনকে
1: ওয়ারেন্টের বাম পে দুশ্মন নে আরে মে পরান্তর সামনে জুয়ে তরতে ওয়ারেন্টের বাম লোকে গলকে কোলো রহা নাল কেন ও ও ও

চলে চলে নিবেন কনবিনের করবো নো পরিখাসি ও পর চকলো তুলকদের ওর কি কেসো সের বিনে বিনে তুগুলি রবেন ও কি বর দিলেন তে বেদ দেন এলো বলো বলো বলো আজ বিরো খোদেম বিরো গুলো আসিনেম হাত চার খো পরে কে সে বলে খোদ নেবিনে বুকো